বিচার কবে মা, বিচার কবে মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, আবাত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

0: বিচর কবে লইমা, বিচর কবে লইমা। সত্য
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, চরকে টিকা না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা।